0: ঠিক ছানক সুদলে সম্পাতা গোমতাম নাংপো গাতা একটিভিটি একটিভিটি নাংপো গাতা নিতপো তেও নাংপো খারচিকচি নজনা হাইজিন মেনটেন জিয়ালে সুতরা বসছে সিংাতা দুনতাম জি চো জানে দুনতাম জি দোন জানে লাপা ঠুসতে দোনচেস দুনতাংাতা নোট গুনতে মোচুসতে ঢুচেস সাবনে শুলেকা আমি বসছিস দুনতা শুলেকা আমি বসছিস ছু টোনমো নাংপো মারিক ঠুনা প্লেটস গুন মারিক লাগমো ছানো তেনে তেন চলাংাতা ইয়ং হাইজিন এনা নামি না চানো গাতা বাথরুম যে চকলা ইয়ং আতা টোবল যে চকলা ইয়ং আতা গাতা রং ছুই জুকছিস সা ঠুচিস নার্সির মো চাচ্ছিস ই ছংমা গাতা মানে হাইজিন এনা ই ছংমা ইউ অনুকালে সঙ্গে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি না ই ছংমা শিখে দেওয়া নকালে এডিকুয়েটলি পার্সোনাল হাইজিন গাতা তেও নং ইম্পু ইম্পু ইয়ং ইম্পর্টেন্ট চিজি কি নকলে গাতা ছুবো হালালে দুন ছুবো গেলা মাতা চাংরা ইয়ং চেস্টে বা বসছিস চেজে না গাতা চামসি গাতা গাতা ইকা জুমুর সপোর সপো গাতা ছুই জাস্তে আং ছানো ছু কন্টামিনেট ইউ না তেনে গাতা ছুই জাস্তে গাতা কিডনি স্টোন আং ছানো ছুই জাস্তে গাতা গল ব্লেডার স্টোন ছানো মাস্তে হার্ট ওয়াটার ইউ না সোমা সঙ্গে তিল লেও খেতে না হার্ট ওয়াটার থানো গেলে সোমা সঙ্গে দাম দিয়ে দিন আরো ওয়াটার যেতে পিওরিটি গাতা দাম দিয়ে ইয়োতে নপালে মেশিনস তেবে গাতা পিওরিটি চনো গাতা তে আমি জামস বগেরা খেল চনো মার গাতি লে ইজু গুনে না গাতি ওয়াটার বসু চিক হার্ট থানো গেলে ইনা ইজু পো মিনারেল কন্টেন্ট পো মাং পো ইয়ানো তেবে জাস্তে ইয়ান ওয়াটার সেফনার যেতে ইয়ং দুকতে বাঙ্গাতা ইজু চো না দেখতে নো সামশি না সংরা বসছে জেলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সংরা ইউন সংমা বর্না তেনে ই সংমা গাতি হেলথ কা খামজদি কা ফরক ছানোলে
1: তুমি চে তেনে প্রফেসর সাবিয়া আসমত তেনে দিন ইরাং ই ডিগ্রি মিনা গাছুদা দতে সংকলন জেসকুন না তাংপুত তেনেতা ই সেপ্টেম্বর ইল জাবাবু তেনেতা ই স্টপ শুক চেন তেনেতা জাবিব চুলা ন্যাশনাল নিউট্রিশন মান্থ জুন তেনেতা সিনজি তাইনো চুদা জিনা ইয়ামপু ইগুনসি গোসিসে গোসপা গিমসান ইয়ামপু ইয়ামপু তেনেতা মিমাং সুজিগিন নাং সচিন বাজে দিকে চালা দোকান জিগিন চিক ছোঁ চালা দোকান জিচিক জুগিন চালা দোকান জিচিক একটু চালা দোকান জিক ইন নাং তে ছামি তেনে রাং জুকপে তেনেঙ্গা তাই নাং সাক বড় জাত কোশেস নাং রাং দন্তাং গুনি কা তেনেঙ্গা তা তুক নাং জাতি দন্তাং ছা জুম পুজিক ইয়া তেনে তোলা তেনেঙ্গা তা স্তব জুক চানি জাসিক কাজু গু থপ দুক তেনে তে থপে কা সংকালে ইয়াস কুন লামা জিপ সাল জাতে মানে জাস প্রফেসর সাবি আসমত তেনে দিন ইয়াং কিছু জাস কিং তা পানে থুজি চেজু
0: জুলে ভালে
2: কাসা ডিসকি ডোসকালে দাসাঙ্গাতা টিবাটিলানি ডিগ্রিম বো সঞ্চেস দা ফুল ইন্না টিবাটিলানি ডিগ্রিম কোনতাঙ্গিয়াম পো দ্রিং ইজিং পেসোসকালে ডিগ্রিম কানাঙ্গাতাসকে গোসপা জুনা কাসাজু
3: গেসলে
2: জুলে
4: ও কৃষি গৌরবম পরমম ধর্ময় অর্থাৎ কৃষি গৌরব পরম ধর্ম হে মানব জীবন কা আধার হে ভারত निरंतर विकास के रथ पर और प्रगति के पथ पर आगे बढ़ रहा है, आत्मनिर्भर बन रहा है। आज भारत विश्व की पांचवी सबसे बड़ी अर्थव्यवस्था वाला देश बन गया है। पिछले 9 वर्षों में देश अपने यशस्वी और दूरदर्शी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के मार्गदर्शन में नई ऊंचाइयां छू रहा है। कृषि क्षेत्र में अनेक उपलब्धियां हासिल की गई हैं, जिसमें लागत कम कर उत्पादन बढ़ाना, उच्च मूल्य वाली फसलों को प्राथमिकता देना, किसानों का जोखिम कम करना और किसानों की आय में वृद्धि करना शामिल है। कृषि के महत्व को समझते हुए और किसानों के प्रति अपने संकल्प को सिद्धि तक पहुंचाने के लिए माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी ने 24 फरवरी सन 2019 को किसानों के लिए पीएम किसान योजना की शुरुआत की। नई उम्मीद, विश्वास और विकास का नया सूर्योदय हुआ। इस महत्वाकांक्षी योजना ने करोड़ों किसानों को आर्थिक रूप से स्वावलंबी बनाया है।
5: बीते 9 वर्षों में जो नीतियां बदली हैं, निर्णय लिए गए हैं, उनसे क्या बदलाव आया है, ये आप अनुभव कर रहे हैं। आज देखिए, करोड़ों छोटे किसानों को पीएम किसान सम्मान निधि मिल रही है और कोई बिचौलिया नहीं, कोई फर्जी लाभार्थी नहीं। बीते 4 वर्षों में इस योजना के तहत 2.5 लाख करोड़ रुपए सीधे किसानों के बैंक खातों में भेजे गए।
4: बीते वर्षों में इस योजना द्वारा 3 करोड़ से अधिक महिला लाभार्थियों को 57,628 करोड़ रुपए से अधिक का लाभ मिला है,
3: साल दर साल इस योजना से नए किसान जुड़े।